0: mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt mặt কম্পিউটার বিক্রি করলে শিকাউনে আনি মারমাত গরলে নেপালকে নম্বর 1 হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার হনি আউ সিপিএন মা তো কম্পিউটার পাউনো কা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে না ঘর মা বিক্রি ঘর মেই ব্যাংক মেই হবি স্কুল অফিস দুন সুকেই সাং সস্তা মা বিক্রি তেই আয়রা বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা ছ কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ ক্যামেরা ভরপুর তো ইন্টারনেট ফোন জোড়ি ছাও আমার মনে কে রাগে ডাকে তাও তাল নো বেতাল মহিলার ফের দুঃখ পাইলা ঝুসি তাও এ ফোন নম্বর 021545787 9842535541 সব হয় আ গুড ভেরি গুড ভেরি গুড
1: আজ তো তুমি ধেরে মলিন থকি দেখিছৌ নি কি ভয়
2: উসলে আজ ফেরি গালি গরে পয়সা পনি দিয়ে না মোবাইল পনি খোসি
1: ওহো দিদি কুট্নু মাত্র হিংসা হইন গালি গর্নু ডর দেখাউনু পয়সা নিয়ন্ত্রণ গর্নু ই সবই ঘরেলু হিংসা হুন
2: উর মইলে তো সোচেকই থিইন ই তো ঘর ভিতরকা সামান্য কুরা হলান ভনের
1: আইন নি ঘরেলু হিংসা ভনেকো ঘর ভিতর ওয়া নজিকো সম্বন্ধমা হুনে কুনই পনি প্রকারকো দুর্ব্যবহার হো এসমা শারীরিক হিংসা মানসিক হিংসা ভাবনাত্মক হিংসা यौन हिंसा सबै पर्छन् मोबाइल नियन्त्रण गर्नु आवत जावत रोक्नु पनि निजी कुरा होइनन् नि घरेलु हिंसा हुन् अपराध हुन्
2: त्यसो भए अब म चुप बस्दिन सहायता खोज्छु
3: घरेलु हिंसा कसुर र सजाय ऐन 2066 ले हिंसा गर्नेलाई जरिवाना र कोही दुवै सजाय हुन सक्ने व्यवस्था गरेको छ हिंसा गर्नेले 3,000 देखि 25,000 सम्म जरिवाना वा 6 महिनासम्म कैद भोग्नु पर्छ दुर्व्यवहार दोहरिएमा सजाय दोब्बर हुन्छ
4: हिंसा सहनु पनि अपराध हो हिंसा भएको छ भने नजिकको प्रहरी कार्यालयमा उजुरी दिनुहोस् उजुरी गर्दा दोषीलाई कारवाहीको दायरामा ल्याउन सकिन्छ
5: नेपाल सरकार विज्ञापन बोर्ड

0: মোটু এতদিন কা থিও
1: কি গো গা থিও নি সলে তো নিকল দিন হই নি প্র্যাকটিস বাট
2: কি না না
1: রেগুলার না আয় র
0: আনি আবা আব্বু তো রেগুলার
3: ইয়ে
1: হোয়াট ইজ দিস না